0: জারি করেছে। জম্মু কাশ্মীর, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নিয়ে পাণিপাগ বিভাগ সূচনা দিয়েছে। তামিলনাড়ু, পুডুচেরি, করাইকাল এবং আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জে মধ্য ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্য সংবাদগুলিক পুণিথরে। 26তম সাংঘাই সহযোগ সংগঠন এসসিও সম্মেলনীকে আজ সম্বোধন করবে প্রধানমন্ত্রী। এসিড আক্রমণ পীড়িতঙ্ক পাইঁ উপযুক্ত পুনর্বাস ব্যবস্থা নির্ধারিত করিবাকু সুপ্রিমকোর্টক নির্দেশ। জিডিপি অভিবৃদ্ধি পরিপ্রেক্ষীরে ভারতকে এক দৃঢ় তথা স্থির অর্থনৈতিক রাষ্ট্র ভাবে বর্ণনা কলা আমেরিকা। নয়াদিল্লির আজিঠার আরম্ভ হব দুইদিনিয়া জলশক্তি সম্মেলনী এবং আন্তর্জাতিক ফুটবলর অবসর ঘোষণা কলে ফুটবল তারকা লিওনেল মেসি। সংবাদ শেষ হলা।
1: ଏତେ ସମୟ ଯାଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଥିଲେ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ସମୟ ବର୍ତ୍ତମାନ ପ୍ରାତଃ 7:25। ଏଥର ପ୍ରଚାର କରୁଛୁ ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଲୋଚନା ଓଡ଼ିଆରେ। ଆଜିର ଆଲେଖ୍ୟ ବିଷୟ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଲୋକବିଶ୍ୱାସ। ଆଲୋଚନା କରିଛନ୍ତି ଡକ୍ଟର ରବୀନ୍ଦ୍ର କୁମାର ମିଶ୍ର।

সরিন দলিল চক্রবর্তী, সরিন এবং দলিল চক্রবর্তী গীতাটিকে রচনা করেছেন বসন্তরাজ সামল, সঙ্গীতরে সাজিয়েছেন দীপক কুমার। ওড়িয়া কথাচিত্র ক্রিমিনাল।

দেখি পান নেব, বিশ্বরে কীর্তি অর্জিল নুহে ভল কি করি, বিচার প্রাণনাথ ডাক কাহিঁ কি করি, রসে

0: বস করি স্থির লেখ ই মুরলীধর সেবি গুরুঙ্ক পয়র ধ্যান থাউ কি করি বিচার প্রাণনাথ। এটা হল কোচ পশুর রস পঞ্চক উল্টা।
1: এই গীত পরিবেশন করে সারা পরে তাপরে কোন হয় দণ্ডরাজ্যে?
0: তাপরে পরিবেশন সরিলা পরে সৌরা আসবে, যেটা কি সাত আটটা পাঠ আছে,
1: সাত আটটা পাঠ আছে, সেথিরে কোন হয়
0: সৌরা যেটা আসব সে দ্রৌপদী শাস্ত্রীয় গীত ধরব লাখবিন্দা, শবর যেটা আসব রামঙ্ক চরিত্র গাইব রামঙ্ক বনবাস সীতা,
1: ভিন্ন ভিন্ন চরিত্র ভিন্ন
0: ভিন্ন ভিন্ন চরিত্র আছে,
1: ভিন্ন ভিন্ন গীত পরিবেশন করিথান
0: পরিবেশন হয়ে।
1: আপন কো গীত বেশি পরিবেশন করন্তি?
0: মো তো সব প্রকার মতে ভগবান কলাটা দেইছি, ও কো গীত বলি কোনে
1: সব পরিবেশন আপন করন্তি
0: করি পারন্তি,
1: অনেক শিষ্য মধ্য সৃষ্টি করিথিবে বর্তমান পর্যন্ত।
0: হ্যাঁ স্যার,
1: আপনকর শিষ্য মানে মধ্য এই কামনা দণ্ড পরিবেশন করুছন্তি?
0: করুছন্তি।
1: কো কো জায়গায় পরিবেশন করন্তি?
0: কো জায়গায় বলে স্যার, আজি আজি ভবানী পন্ডারে হলা, কালকে সে দেবপুর হলা, এইভাবে জায়গা মানকে তো পরিবেশন করা পড়ব।
1: কলাহান্ডি বিভিন্ন ব্লক,
0: কলাহান্ডি বিভিন্ন
1: বিভিন্ন গাঁ মান পরিবেশন। আচ্ছা, এথি পাই আপন মানকু কিছু পারিশ্রমিক দিয়ন্তি কি?
0: হ্যাঁ স্যার, কিছু দিয়ন্তি
1: পারিশ্রমিক দিয়ন্তি। আপনকু কেতে পরিশ্রম করা পড়ে এই গোটিয়ে দণ্ড পরিবেশন করা পাই?
0: স্যার এক মাস,
1: গোটে মাস লাগে,
0: গোটে মাস স্যার।
1: 100 জন সমস্তে আসিকি অভ্যাস করতে নিশ্চয়?
0: অধা তো আসতে আণ্ড বাহারা সমুখ সে 100 জন, কি ব্রতরে যাচ্ছি, কি নাট নাচবা যাচ্ছি, কত প্রকার কথা।
1: যে নাট নাচবা যাতে সে অভ্যাস করতে,
0: হ্যাঁ,
1: আপনি ব্রতরে যাতে তাঁর অভ্যাসের আবশ্যকতা
0: নাই।
1: তো আপনার যে নাট নাচবা যাতে সে এক মাস ধর অভ্যাস করতে?
0: হ্যাঁ স্যার।
1: এ অভ্যাস সময় তো আপনার অনেক বাধা বিঘ্ন আসুব, অসুবিধা হো?
0: হ্যাঁ স্যার।
1: ঘরে কেবে মনা করে না?
0: না স্যার, না
1: কেবে করে না। আপনার সহধর্মিণী, আপনার ধর্মপত্নী আপনার সহযোগ করতে?
0: হ্যাঁ স্যার,
1: করতে
0: করতে।
1: আউ আপন তো অনেক দিন ধরে ঘর মধ্যে রহি পারু নথিবে, চাষবাস কো সময় দেই পারু নথিবে, সেতবেল অসুবিধা হলে ঘরে বিরক্তি হন্তি নি?
0: না স্যার, সেটা ঘরে বিরক্ত যদি হলে সে কোন পাই জীব,
1: মানে পরিবারে আপনকু সম্পূর্ণ সহযোগ মিলিছে।
0: হ্যাঁ স্যার।
1: আপন কোন আগকু স্বপ্ন রাখিছেন্তি, কো কোটি পরিবেশন করিবাকু চাহুছেন্তি, কি আগকু কাউ কাউকু শিখিবাকু চাহুছেন্তি, আপনকর কোন আশা রহিছে এ কামনা দণ্ডকু নেকি?
0: নিজের উপকার পরঙ্কর বি উপকার বলি মনটা আগ্রহ।
1: আচ্ছা, আপন এত দিন ধরে কি যে উপাস রুহন্তি, আপনকর দেহ তো নিহাতি খারাপ হয়ে যাউতিব।
0: নিষ্ঠা ভক্তি এটা হচ্ছে সাধনা জিনিস, বিনা সাধনারে হব না, যদি সাধনা করে পারিল কিছু হব না, দেহ খারাপ হব না কি কিছু না।
1: এই 60 বর্ষ ধরে আপনি যে নিরন্তর সাধনা করে চালিছেন, অনেক সফলতা মধ্যে মিলিছে, অনেক গাঁরে আপনি পরিবেশন মধ্যে করিছেন
0: করিছেন? হ্যাঁ স্যার।
1: সেথিরে আপনি কেতে খুশি?
0: মনটা প্রথম নার্জিতম বিদ্যা, দ্বিতীয় নার্জিতম ধন, তৃতীয় নার্জিতম পুণ্য, চতুর্থী কি করেছে এতে কাঁ করব স্যার, বুড়া সময়ের কাঁ করব, ভগবান না খাইলে ধর বুঝলে,
1: মানে বাল্যবস্থার নেই বর্তমান
0: পর্যন্ত? হ্যাঁ স্যার, 12 বর্ষ এই কামনা দণ্ডকে যাইছি।
1: আজ কত বর্ষ হল আপনার?
0: 73 বর্ষ।
1: 12 বর্ষ রু 73 বর্ষ ধরে আপনার কামনা দণ্ড পরিবেশন করছেন?
0: হ্যাঁ স্যার।
1: পরিবেশন করি সারিলা পরে কেমিতি লাগে আপনার?
0: যে যদি গোটে কলাকার হব তা আখিরে নিদ মাড়ব না, কি ভোক হব না, সে কলাপ্রিয় লোক বুঝলে কেনে, জীবন চালিগলে বি কলাপ্রিয় লোকটা, সে তাকে কিছু বাধিব না, বাধা ক্ষুধা তৃষা এগুলো ভাবিব।
1: আমার অনেক লোক কলা লুচি যাচ্ছে সে ভিতর কামনা দণ্ড গোটিয়ে।
0: হ্যাঁ স্যার।
1: তাকে আপনার আজ পর্যন্ত উজ্জীবিত করে রাখছেন, এত মাত্রায় আপনার সাধনা রয়েছে।
0: হ্যাঁ স্যার।
1: সেইপাই আপন আমাখে আমোতা বন্ধু মানে সমস্ত পাখে চির নমস্য। দণ্ড নৃত্য এক সাধনা যা ধীরে ধীরে লুচি যা বসিছি, সেইপরি এক ভিন্ন দণ্ড কামনা দণ্ডকু দীর্ঘ 60 বর্ষ ধরে পরিবেশন করে আসুচ্ছেন। এমিতি জন অনন্য ব্যক্তিত্ব পাই আজ মাননীয় সু কার্যক্রম ধন্য হয়েছি। আপনার যেতবে কামনা দণ্ড পরিবেশন করতে দাতা দ্বারক যেতবে যাতে সেঠারে কো গীত পরিবেশন করতে ও কেমন
0: গাইবা? কন মন দেই শুণ পণ্ডিতে কহিবি দণ্ড ফল ফল যেতে, কলি কালরে এই ব্রত সার স্বয়ং মহাদেব কলে প্রচার, কালী কাজে অধিধাত্রী নিজ ধাম ছাড়ি কলস মধ্যরে যে আসীন বি।

শ্রোতাবন্ধু বর্তমান আসন্তু জানিবা কেতেক সর্বসাধারণ উপযোগী সূচনা। প্রত্যেক ব্যক্তি অতি কমরে গোটিয়ে গছ লগাই তার যত্ন নিয়ন্তু। থিলে বন রহিবে জন, জঙ্গল সুরক্ষা, জীবন রক্ষা। নিজ আখপাখ পরিবেশকু নির্মল ও সুস্থ রাখি অন্যমানকু সচেতন করন্তু। স্বচ্ছতা হৃদয়ের এক সংকল্প করন্তু। পলিথিন ব্যাগ্র ব্যবহার বদলরে ছোট বা কপড়া ব্যাগ্র ব্যবহার করন্তু। পানি নষ্ট করন্তু নাই। জলাশয়ে বিপদজনক জিনিস পকান্তু নাই। বর্ষা জল অমল করন্তু। সবুবেলে নলকূপর পানি পিয়ন্তু, নাল পোখরী পানি পিয়ন্তু নাই। ঘর বাহারকু যাওতিবা সময়রে ও দরকার নথিবা সময়রে বিদ্যুৎ সুইচ বন্ধ করন্তু। নিজ যানবাহনগুড়িক নিয়মিত যাঞ্চ করন্তু। টায়ার প্রেসর ঠিক রাখন্তু। গাড়ি চলাইবা বেলে হেলমেট ব্যবহার করন্তু। মোবাইলে কথাবার্তা করন্তু নাহিঁ। ট্রাফিক নিয়ম মানি গাড়ি চলান্তু। মদ নিশাঠারু দূরে রুহন্তু। এহা আপনক শরীর এবং সংসার উভয়ের ক্ষতি সাধন করুছি। মদ বিড়ি নুহে ছোটিয়া নিশা, জনা পড়ে নাহিঁ টাণে পয়সা। সর্বসাধারণ স্থানরে ধূমপান করন্তু নাহিঁ, এহা আইন বিরুদ্ধ অটে। সবুবেলে শান্ত রহিবাকু চেষ্টা করন্তু। অন্যকু ঈর্ষা করন্তু নাহিঁ। অভাব অসুবিধা দারিদ্র দেখিলে সাধ্যমতে সাহায্য করন্তু।

0: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্রর।
1: ওয়ার্ক ফ্রম হোম হাই স্যালারি মাত্র গোটিয়ে ক্লিক রে। আরে বাহ,
2: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি। আরবিআই কহে
3: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
4: প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠেবা আইডিয়া এইটি পার্টি করিবা চলো পিৎজা পার্টি ইয়ে চল তো কার্ড ও পিন দে
5: মো কার্ড র ডিটেইলস মু নিজে হি ভরিবি আরবিআই কহে যে নিজর পিন ওটিপি সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহি অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু
4: বাই গার্লস কোয়ারে যাওছু শুনি পারলুনি নো শেয়ারিং
5: আরবিআই কহে সচেত হুন্তু সতর্ক রুহন্তু।
0: আকাশবাণী ভবানী পাটনা বর্তমান শুণন্তু মহিলাঙ্ক উদ্দেশ্য শক্তিরূপা কার্যক্রম। আজ এর অছি সিধা প্রসারণের হ্যালো ডাক্তার কার্যক্রম। এথিপাই আমি নিয়ে যাচ্ছু টক স্টুডিওকে।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর সময় বর্তমান রাতে 8টা বাজি 15 মিনিট। প্রচার করুছু হিন্দি ভক্তি গীতর কার্যক্রম। প্রথমে শুণন্তু এই ভক্তি গীত হরিওম সরণ কণ্ঠে নিজ রচনার।

শোক, প্রমোদ, তপন, সুশান্ত, সন্তোষ, নবীন এবং দনার অনুরোধ করছেন কথাচিত্র লওয়ারিসরু এই গীত শুণবা গাইছেন শিল্পী মনা দে। গীত রচনা অঞ্জন, সঙ্গীত কল্যাণজী আনন্দজী।